আবে তাহলে সময় এস্তে হই সোনা হি বুড়া উরে কহ কেন কছু করা আপ ভালা কর তু তে অতনি কি আপে জানে আপনে জি কি আপ সাচ ধারি সব সাচ ওত পোতে আপন সঙ্গ রাজ আ কি গত মত কেহি না যায় দূসর হই তা সো জি পায় তিসকা কিয়া সা পরবান গুরপ্রসাদ নানক এহো জান জো জানে তে সদা সুখ হোয়ে আপ মলায় লে প্রভ সোয়ে ও ধনবন্ত কুলবন্ত পতবন্ত জীবন মুক্ত জসরে দে ভগবন্ত ধন ধন ধন জন আয়া জিস প্রসাদ সব জগত তরায়া জানে আ।